0: একটি লক্ষ্য প্রিয়তা অর্জন করছে।
1: কিন্তু
0: এটিকে টিকে সম্ভব ওড়িয়ারে টিকে যোটা চালিথিব চালিথিব যো সিঙ্গর মানে গাউথিব গাউথিব সেই তেণু বর্তমান যো নূয়া পিঢ়ির কণ্ঠশিল্পী মানে আসলে সেমানকু প্রায় প্রিফর করছেন যে হিরোর ভয়েস দেওয়া পাই। মতে তো মিলিনি, হয়ত কে সঙ্গীত নির্দেশক কোণসি কো থিম রে কো হিরো পাই কি হয়তো দেই দেই পারন্তি।
1: হ্যাঁ অপেক্ষা করছেন আপন
0: নিহাতি, এটা তো সমস্তঙ্কর আশা থাই যে গোটে ভালো বিগ ব্রেক বা ব্রেক নহলে গোটে সেই হিরো কোণ সবু রোমান্টিক হতো যে হিরো রো কোণ গোটে থিম সং নাই তার বি আছে গাইছি অতীতরে ইয়ে পাই কি গাইছি আকাশ দাস নায়ক তাঙ্কর হিরো থিলে চতুর্শঙ্কর তাঙ্কর ইয়ে পাই কি থিম সং গাইছি সে গাইছি
1: আচ্ছা আচ্ছা
0: হিরো পাই কি গাইছি।

ভাই কেবে কেবে কন্দাই, চেইলে শোইলে বসিলে উঠিলে, চেইলে শোইলে বসিলে উঠিলে, সববেলে দিয়ে জখম এমিতি।

শ্রোতাবন্ধু নমস্কার। শ্রাবণ মাস তৃতীয় সোমবার পঞ্চমী তিথি সংক্রান্তির পাবন অবসরের আকাশবাণী লাইভ পরিসরের আপনার ঢের সারা শুভেচ্ছা শুভকামনা। আজ আপনার আপনার রেডিও সাথী সস্মিতা। শিব দেবদেব মহাদেব অটন্তি, এর কারণ রয়েছে শ্রোতাবন্ধু। কারণ জনে দেবতা সৃষ্টি নির্মাণ কলে, জনে দেবতা সৃষ্টি পালন করিবার দায়িত্ব নেলে, জনে দেবতা সৃষ্টি রক্ষা করিবার দায়িত্বরে সমুদ্র মন্থনর বাহারি হলাহল বিষ পান করে সেই দেবতা আউ কেহি নুহন্তি, সে হচ্ছেন স্বয়ং শিবশঙ্কর ভোলানাথ ভূতনাথ কৈলাস নিবাসী দেবী পার্বতী পতি গণেশ পিতা আম সমস্ত প্রিয় ঠাকুর আশুতোষ অটন্তি। আকণ্ঠ বিষ পান করে সারিবা পরে তাঙ্কর কণ্ঠ নীলবর্ণ হয়ে গলা। সেই দিন সে নীলকণ্ঠ নামে পরিচিত। সেই বিশ্বজোড়া উপশম করা লাগে সর্বদেবাদেবী জলস্নান করে গঙ্গা তাঙ্ক মস্তকরে শোভা পাইলে। সেই দিন এযাবত জলপ্রিয় ঠাকুর জলাভিষেক করিবার পরম্পরার গঙ্গা জল ধরি খালি পাদরে চালি চালি কষ্ট স্বীকার করে ভক্ত পঞ্চান্তি শিবালয়ে। সৃষ্টি যে হলাহল বিষ পান করে সেই ঠাকুর কৃপা করুণা পাই তাঙ্কু টিকে শান্ত করিবা ভক্তি প্রীতি শ্রদ্ধা বিশ্বাসর সহ ঢাড়ে শ্রাবণী বারিধারার জল ঢাড়িদেবা আসন্তু শ্রোতাবন্ধু।

0: हेलो।
1: कोई रंग नहीं होता बारिश की पानी में, कोई रंग नहीं होता बारिश की पानी में, फिर बारिश आपको रंगीन बना देता है।
0: नमस्कार, बहुत सुंदर शायरी कहले आपण।
1: आज्ञा,
0: टिके आपण को आवाज टिके दबुची, कथा कौन? वर्षा हो जी गाँव रे? वर्षा हो जी कि आपण को गाँव रे?
1: ना वर्षा होनी, अविरत वर्षा अटकी जाई छी, किंतु सते बरसे जीव कि बादल एवं आकाशटा भारी भारी लागुची, माने बरसी गला भलिया, किंतु सकाळ ए पर्यंत बरसी नाही एवं सकाळ आज जेहेतु संक्रांति।
0: आज्ञा,
1: सबकिछि कार्य ठीक ठाक चली छी।
0: सेतमै श्रोता माने फोन करियारे अवहेला करछन्ते, आज पूजा पाठ रे समस्ते व्यस्त थिबे बोधे।
1: बिल्कुल भी नहीं।
0: हाँ।
1: माने सब कार्य माने समय अनुसार एवं सठिक ढंग रे चली छी।
0: आज्ञा,
1: जेंति 12टा रे आपण आसीबे लाइव फोन इन नै, मु त आरंभ रु भाबिथिलि अलगा प्रसंग को चली गली।
0: हम
1: माने वर्षा को नै যেতে 12টা রে আরম্ভ হলা কার্যক্রম, মানে মো মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেলি, যে বর্ষা কো নেই আপনকর যে কোন কইবি যে উপক্রম, যে বর্ষা কো নেই অবতারণা, বর্ষা কো নেই অবলোকন, যে বর্ষার ইন্ট্রোডাকশন, মানে যে সুন্দর শব্দ সমাহার শব্দ সংযোজনা, প্রকৃতির মো মন্ত্রমুগ্ধ হয়ে গেলি, মানে খুশি হয়ে গেলি। তাপর অপূর্ব শব্দর সম্ভার নাই আজ দমনজীবন কার্যক্রম কু পেশ কলে, প্রকৃতির সেইটি মন প্রাণ একদম মানে অপরোক্ত আনন্দরে।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ। বর্ষা হি সেমতি গোটে শব্দ, সেই শব্দ যেতবে মনকু আসে এই সব বাহারে অটোমেটিক বাহারি যায়।
1: হ্যাঁ,
0: কিছু স্মৃতি অনুভূতি সমীর বর্ষা কু নেই কি আপনকর যেতবে আপন মানে ইয়ং থিলে সেই সময়ের স্মৃতি কুহন্তু।
1: মু কহুছি বর্ষা কু নেই বেলে বেলে আপন কথা প্রসঙ্গে মধ্যে কইছন্তি, বর্ষা আনন্দ দিয়ে বেলে বেলে বর্ষা কু মধ্যে গাড়ি পড়ে।
0: আচ্ছা
1: আচ্ছা, মু কহুছি 2003 মসিয়া কথা, মু সেতবে জাস্ট কলেজ পাঠ পড়া সরি থাকে, শ্রাবণ মাসে সমস্ত পানি নেই যাতে আমার এটু কটক রু পুরী শ্রী লোকনাথ মন্দির বড়গড়িয়া ঘাটর মোর টিকি মানে আত্মবিশ্বাস আসে নি যে মু চালিকি যাই পারিবি না, মু যায়নি মধ্য। সাথী মানে সাঙ্গ মানে সমস্তে যাতে মানে হাইস্কুল রু পড়া বেলা তো সেমানে যাতে, মতো সব বর্ষ ডাকতি মু মনা করে মু যাবিনি, এবং সোমবার দিন মু যাই পুরী রে পৌঁছি যাই তাঙ্ক পাখে লোকনাথ কু দর্শন করে জগন্নাথ কু দর্শন করি ঘরক সাথী হয়ে ফেরু। 2003 তিন কি চারি বোধ হুয়ে মতে সমস্তে ডাকি নেলে, মানে শুক্রবার আমার সমস্ত শুক্রবার সন্ধ্যারে বাহারি যাতে, দুই জন সাথী যাই নথিলে, সে শনিবার দিন সকালে মো পাখে পৌঁছি গেলে, আউ সাঙ্গ যা পুরী পানি নেই মু কলি মু যাই পারিবি না, মতে ডাকনি, কিন্তু যা হোক বহুত মতে সে কহিয়া গলে মতে ফসাই দেলে, শব্দ কহা ভুল হব, মতো ফসাই দিলে, মানে সে এমিতি মতো বাকচাতুরে ফসাই দিলে, কথারে পড়িগলি, এবং দিন 12টার আমি মানে আমার অন্য মানে শুক্রবার যাই সন্ধ্যারে, আমি শনিবার দিন 12টার বাহালু, মু নুয়া যাও থাকে বিশ্বাস করিবি না, কথারে পড়িকি এবং চালি গেলু পানি নেইকি। উত্তরা ছক যায় ভুবনেশ্বরের লাস্ট উত্তরা ছক যায় মু যাইছি, তাহলে কষ্ট কোণ তাপরে মু জানিলি, মু গোড় যাক ফটকা হয়ে যাই, এবং সেমানে যেহেতু সব বর্ষ জানতি, সে জানিছেন কোটি রহিবে কেমিতি চালিবা কোণ করিয়া, মু ভয়ভীত হয়ে গেলি,

0: এলি জোয়ার কর দেউতা
1: আলে জোয়ার লাগো বাই বোন মন
0: আলে জোয়ার করলে নি খাই পাই সারদা বইলে সেমন কই কই থাকলি
1: ওহো
0: আগ তো কই কই থাকি গালি মোর দাঁত মন জিরি গাল মোর ঠন মন দুকি গাল
1: কাইটা দা কই রেলস যে থাকি গলু বলছ
0: নি যে উসরা কর দি খাইলে নরে জোনা ফেজ রান্দিলে সে বেদনা জোনা ফেজ বেদনা চাবলে জেন্তি দাঁত চুক দুকি সেন্তি মোর ঠন মন দুকলা নি সেমন কইলে বাবু দেখা এবে বর্ষা মাস আইলানি কোনে জাগ্রত রুয়া হ্যাঁ পানি কে অল্প উগলাই করি খা কাকরটা খা নাই বইলে কে না শুনলাই যাই করে কোন কোন দিকে ফেন্ডম খাই দেবাই কে সে পুড়া আইটাই দেবাই সে মন্দ খাই দেবাই হ্যাঁ কে যাই করে আরি কাকে এমন সে সরপ মিশে ডুকি দেবাই
1: সেটা তো মামা মুই কইলি নি
0: ঘরে আইলে নাকি জন্টা রেলে সেটা খাই দেবাই এলে জোর দোকান নয় তোকে আজিকালি তুই জন্তি গালে মিশা জন্তি জীব যা জন গায়ে গালে লোককে খোকলি দারলানি সর্দি দারলানি আর জ্বর এলানি বন্দার মিশালানি বন্দার বাতি এলে আমি খনে আগে তুই জাগ্রত রেলি নয় কি সেটার পাই আমি সারদার বলে এলা খাই দাস কি আর অত্তা বলে করে গীত গাই গাই আই তে
1: তুই আর মামা সারদা লার এই সি কি আর
0: এবে মিশা কোন শুনলে
1: না বুঝলানি তোর কথা কে আর
0: ওই এবে মিশা কোন শুনলে না কি সময় আছে এবে সেটা জাগ্রত করে রিবার পড়ছি আই পে বল জীবন আমরটা জীবন কাক মাগি আনলাটা নয়
1: ওই সত্তা কা
0: মাগি আনিলে হ্যাঁ কাটাল মিশা তো আনলু আছু বললা পড়া আমার জীবনকে আমি রক্ষা করবার আছে কি না
1: করবার আছে তো আর
0: সেটা পাই
1: তুই বলবাটা আপনার গাগল মুনকে যতন নেবার আছে
0: নাকি তার সঙ্গে সঙ্গে আমার জন পিলাটকে মনে আছে সে মনের গাগল মিশা নেবার আছে যতন সে মনের ডুল টিকা দেবার আছে সে মনকে ডুল করি লালন পালন করবার তার জন্ম তার নেই
1: বলে জন্ম হলো চুয়া কি কথা কইছিস নাকি
0: সেটা পাই সরকার নাকি তার পাই মমতা যোজনা গঠকলা আছে এজন অগমের মাই জীবন নাকি যদি পিলা পাইলে সেটা পরে সে কারড় গঠ করে ভাই মমতা কারড় গঠে বলে সে পিলা পাইলে সরি পিলা ওকে ঠকিও সেটাকে 5000 সে পিলা টককে কোয়াইবা পাই আর এ লহর গাগর ঠিক করবা পাই বল 5000 দেইছি সরকার
1: সরকার
0: দেখ সব যোজনা খোলা নি আমি সেটা মানলে তো আলি দেবু খাইবাটা খাইবু মাত্র নাই না মানু এবারে অঙ্গনবাড়ি লোকে অনা দেবে কি নাই অগমের মাই দিকে গরে নেই গেছে পিলা টকি বাটা করে দেবো সেন্তি খাইলে সব লোক সমান রেবার আছে গাগর মুখ ঠিক রেলে সব ঠিক এলে যে খাতা বার্তা হলে তো নাই নি এবে তুই তো গীত না শুনাইলে ন ছাড়ে সুমুখে
1: নাই ন ছাড়ে শুনি দেব

0: সব গাঁর কথা উঠল আছে কি না
1: ওই ওই ওই
0: নিমান কথা গড় শুনাই দি বাবুর কইলা শুনবে
1: আলে আলে শুন দিও কাই
2: আলো বাবু জোয়ার লাগো
3: হ্যাঁ জোয়ার লাগা আজ্ঞা নমস্কার
2: তোমার পরিচয় অল্প দিয়ে তুমি কাই কাম কলা আসনি কেন্দা অল্প কুয়া
3: মোর না আজ্ঞা পরেশ কুমার পাত্র সহকারী শিক্ষক আমার কাউড়িয়াগুড়া প্রাথমিক বিদ্যালয়
2: হেলে বাবু এবে তো সরকার বিনমিন যোজনা মন কত রকম যোজনা মন কলানি পিলা মন স্কুল আইবা কাজে তোমার জন্য মধ্যাহ্ন ভোজন পাঠটা আছে সে সপ্তাহে অন্ডা দেওয়াটা আছে সে লড়ু দেওয়াটা আছে সব রকম রকম যোজনা মনে আছে নাকি
3: আছে আজ্ঞা আছে
2: পিলা মনকে খাইবা ভিতরে পিঁধবা ভিতরে সে স্কুল বই পটা ভিতরে সব ভিতরে
3: সবু সবু সবু আছে
2: হলে এবে জন গোটাকে এবে যোজনা আমি শুনলুনি আশা স্কুল যু বলটা আস স্কুল যা সেটা কেনটা বাবু সেটা
3: এটা গোটে বড়িয়া কথা আজ্ঞা কাই পাই বলে আস স্কুল যা দেখ আজ্ঞা আমার স্কুল রে পিলা মন আইলাইনি একটানু কে পাঁচ পড়ি করে ছাড় দেলানি কে একটানু আট পড়ি করে ছাড় দেলানি কে একটানু ন পড়ি করে ছাড় দেলানি কে ন পাঠ পড়ি করে মধ্যে রেলাইনি হলে সরকার এবে গোটে চাইলা আছে আজ্ঞা সবু লোক যেমন পাঠ পড়বাই সবু লোক যেমন এই জিনিস সরকার চাইলানি সেটা পাই বলি করি সে সরকার আমার কাইটা কলা আছত আমার জন যেত পিলা আছত আমার ছু অঠর বরস যাক ছ বরস হলে তো আমার যাই নেবাই স্কুল পাঁচ বরস নেবে হয়ে গেল আছে পাঁচ বরস নেবে ছান ছান পিলা মানুষ মিশে আনলুনি ছ বরস হলে সরি সে এক ক্লাস যাই নেই ভাই তো এই ভিতরে সরকার কাই কলা ছ বর্ষ ঠান অঠর বর্ষ যাক জন ভাই বহিনী মন কি জন পিলা টকি মন জন মা বাপ মন তাকর পিলা টকি মন আচত পাঠ ছাড়ি দে রে ভাই সে মনকে সরকার জেন্তারালে মিশা সে পিলা মনকে কোন আলে পিলা মিশা অশিক্ষিত নরত আর সে পাঠ পড়বা পাই বলি করি সে আস স্কুল যা যোজনা গোটে আরম্ভ কলা আচত খেটবার আছে পাঠ পড়বার আছে কাই পাই বলে এবে যেন সে পাঠ পড়বার আছে ছ বর্ষ ঠান অঠর বর্ষ যাক বাটে ছাড় দেলে সরি অসুবিধা বলে কাই হেলা কি আমার যেতকি ভারত সরকার ঠান ধারি করি আমার ওড়িশা সরকার আমার জিলা প্রশাসন তার পছে আমার ব্লক বলবে তার পছে আমার পঞ্চায়েত লেভেল তারপর আমার ক্লাস্টার লেভেল আছে সবুকে এটা গোটে আজ্ঞা সচেতনতা বলে কলা আছত যেন্তার কি গাঁও গাঁওকে জন মাস্টার মন আছত পিলা মন আছত সেমানকে যেন্তার মিশা ঘর ঘর বুলি করে সেমান গোটে আমার গোটে সর্ভে গোটে হিরলা কোন পিলা পাঠ পড়লাইনি কোন পিলা পাঠ ছাড়লা আছত কেনতা কেতে লাখ পড়লা আছত সবু হিরলা আমি গোটে সর্ভে করিল সেটা সিটিএস বলে কই ভাই চাইল্ড ট্রাকিং সার্ভে সর্ভে বলে কই ভাই সে সর্ভে লগে আমি ইয়ে করিল তারপরে সরকার এটাকে দেখি করে সবু যেতকি আছো সেমানকে জয়েন করবা পাই বলি করি আমি কইলা কেনতার জন পিলা যদি কিছু মিশা পাঠ ন পড়রে সে পাঁচ সাত বর্ষ কি আট বর্ষ হয়ে রয়েছি মাত্র সে জান রয়েছি অক্ষর জান রয়েছি সংখ্যা জান রয়েছি বলে সেমানকে আনি করি আমি তাকর বাবা মা আনলে সরি আমি তাকে পচারবু তোমার নাম কয়টা গাঁ কয়টা এটা জানলা আছি সেটা সে এক ক্লাস হয়েছি কি দুই ক্লাস হয়েছি সেটা মিশা আমি করি পারবো
2: বলে সে যেত ক্লাস পড়বা সে বয়স অনুসারে সে সেত ক্লাসে জয়েন করবা
3: জয়েন করি পারবো সেটা আমি করি পারবো আরে দেখা এবে গোট গোট পিলা এমন লাজ হয়ে যাবে আজ্ঞা মুই বড় হয়ে গেলি আছি বেশি বয়স হয়ে গেল মুই পাঠ ন পড়ি বলি ষোল বর্ষ চৌদ্দ বর্ষ ভিতরে ন আট ক্লাস ভিতরে সেমন কাম দাম যাই করি এবার গাঁ গলি বলতে জান আসবে সাত আট ক্লাস পড়লে খন্ডে পিলা বট্টা আলছরি যা রে কাইছে গরু চারা যা রে
2: এটা মনে
3: করবার আছে হ্যাঁ সেটা মনকে কেনতা করবার আছে সেমনকে আমি যাই করি শিখাইলু কাইটা বাবু তোমে গোটে কাম করা তোমার পিলা মানকে আট আট ক্লাস সাত ক্লাস পাঠ পড়ি করে ছাড় দেলে তোমকে আইবা দিনকে অসুবিধা হয়েছি তোমার পিলা টকি মন পাঠ ন পড়ত সেটি পাই বলি এমন মিশা আগতরু নেবে যদি আমরা যদি পাঠে মুখ্য স্রোতরে যদি আমার সরকারঙ্কর স্রোতরে যদি সেমন আইবাই বলে সরি আগামী দিনে আমি জয়েন করে দিব বলে সেমনকে নেই করি দেখা যেমন পিলা মন আট ক্লাস পাঠ

0: चलाई लानी रोजगार दिन दिए लानी
1: तो नानी मो या करंट पैसे बोलेंगे
0: ये ले तो नानी मो तो के चलाई लाने जे आये तो रो कई टा बोले सी नानी रो मोनुस मने
1: नाटक करने दिल्ली दीदी मज़िबी दी बे
0: রকাই কাটা করু আর ই কাটা তোর কাটা শুনাইবি ও রেডিও লগে আর জিবি বে বলে কইলে ইছি কি তোর কাটা কি গুলা গাও লোক মন শুনবাই ও ও হাই মোর কাটা ন কইলে নি কি নাই তাকে কাই গিনে দেলুস নি তাকে কাই গিনে গর রখলুস নি তাকে আম কাই গিনে কাইবা দেব ন কইলে নি
1: নাই
0: নাই এলে পাকি সারদা রাখে দেখলাই নি কি তোর বাবা মা
1: নাই বাবা মরি গেল
0: কেতে দিন হইছে
1: বাবা বইছে দিন মরি গেল আমি সে দুরা গুড়া দমি তুমি মরি গেল
0: আর মা
1: মা তো সিনেমা পার
0: মা আছে হ্যাঁ কেটে পড়েছি রেছি মাকে
1: মাকে বেশি হইলানি
0: হ্যাঁ
1: বেশি হইলানি
0: বেশি হইলানি বলে কেটে গেছি ও পরিবার তাস মনে খোলুস নি যে আপনার বিকবা খাজে খোলুস নি কি তোর পেটর খাজে খোলুস নি
1: বিকবো আর দেব পয়সা মন ন বিকলে কাইরা করে দিবা
0: তাহলে দিন জায়গা কোন তে খেলুস নি দোকানে খেলুস নি সরকার দাবা দিও লগে
1: মেদা কিনবি আর বিকবি হে
0: হেলে কেতি কি দাবু খেলুস নি আর কিনবি বিকলুস নি কেতি তো লাভ হলা নি কো
1: কাই করছ লাভ হে লানি
0: হে কো লাভ কি দিলা নি এবে বলু বে তুই আছে সিটা কে খেজি উটে কোড়ে ঢঙ্গারে গেলুস হে হাটে কোড়ে ঢঙ্গা রইলা পাইগন তুই সেটাকে কেন্দি বিকলুস নি 25 লাখ বিকলুস কি গরে গরে কি 30 লাখ
1: করে দিলে 30 বিকবি
0: হুম আর 30 দিলে 40 বিকবি
1: 40
0: বিকবি জবর লাভ খাইলে নিকি 10 করে এক লাভ করলুস নি
1: করে 10 নাই
0: নারি
1: করে দ
0: এই কি আম টকলুস নি আম কে
1: টকি কে
0: ওই ওই জবর সার
1: দাল খারাপ ডব দি দি আইলুস
0: হ্যাঁ
1: তোকে মই জোর আইলা বল নিকি
0: হুম
1: ডাক্তার লগ গালি গাইটা ইতি মনে ইতি বতা ভরলা আছে বেদিখানে সিলিং চড়াই দিবি এবা ছাড় যাইছি বিলা মতর সিলিং চড়াই লাগনে ইনছেন বটিক ট্যাবলেট মেডিসিন দলা হুম দেখাই লিগিন ছাদলা
0: ছাদলা এবা গাগড় মুন্নি মান আছে হুম মিমা পুরে প্রার্থনা করলি নি ইনতি সে গাগড় মুন্নি মান রেও আর ইনতি সে কথা বার্তা করতে রেও
1: আইব
0: হে মুয়ারি আই বিয়ার তো সঙ্গে কথা করবা কাইবি ও
1: হ্যাঁ
0: হে
2: প্রথম জন গীত মনে করিলি
0: ওই ওই
2: গীত শুনে
0: শুনে দিও খাই

কহিলা নর্মদা তীরে রুদ্র বসু পুণি আদিত্যে বহ্নি পিতৃ অশ্বিনী সুতে সাধ্য বিশ্ব দেবা মরুত রুহু দেব গণে বেষ্টিত বিরাজমান সম্পদরে বজ্রকু ধরি নিজ করে এভাবে ইন্দ্রকু দেখিলে অসুরে ক্রোধরে ধাইলে নমুচি দ্বিমূর্ধা সম্বর অনর্বার।

সুমালি মালিয়াদি যেতে সুবর্ণে হইন মন্ডিতে ইন্দ্রর সেনার অগ্রতে বলে হো গালিলে তুরিতে ইন্দ্রঙ্ক সেনার সমূহ কাল হুমতি দুরাশয় নিঃসঙ্কে দেই সিংহনাদ পুরিলে দানব দুর্মদ গদা পরিঘ বাণ প্রাস মুদগর তোমার শেষ শূল খড়গ পরশ্বধ শতঘ্নি ভূষণি আয়ুধ এ যেতে অস্ত্র শস্ত্র মান দেবঙ্কু কলে প্রহারণ অসুর সরবর শণে দৃশ্য নুহন্তি দেবগণে পুণ পুণ হি পড়িবারে নক্ষত্র যে শনে মেঘরে যে শস্ত্র তেজ দান বর কিছি ন কলা দেবঙ্কর যেতে অসুরঙ্ক।

0: মনকু পাইলা কি নাই?
1: বড়িয়া গীত উড় লগেল, মনকু পাইলা ভা গীত লগেল, আর মনকু পাইলা কি নাই বলছ?
0: নাই নাই, দেখো চাষি বইলে চাষর গীত শুনলে কা আমি তার মাধ্যমে বি আমি কেতে কথা জানি
1: পারিবা
0: হেলা। বলে কিন্তু চাষ পদ্ধতি হচ্ছে নয়া নয়া পদ্ধতি কিন্তু অনুসরণ করিবা, নয়া রকমের বিহন ভারুচি, কৃষি যন্ত্রপাতি হেলানি, সব প্রকার তালিমর ব্যবস্থা আছে, হ্যাঁ সব প্রকার সুবিধা বল তো, নয়া নয়া যোজনা মিশ্র সরকার করছেন, কিন্তু চাষী মানে সামিল হুঁতু আউরি নিজর আয়কু দ্বিগুণিত করন্তু বলি।
1: হুম,
0: এবে বলছ আমার ই গাঁ পাখর হুম গোটে বিভাগ গোটে লা যাইলি, গোটে চাষী ভাই সহ ভেটঘাট হইলা, হলে তাকে কু রকমের চাষবাস করছেন, কিন্তু আগুক বড়ছেন, তাঁর মুহর শুনে দেবা কি?
1: শুনবা দিদি।
0: ভাই নমস্কার।
2: নমস্কার আজ্ঞা।
0: না টিকে কুহন্তু।
2: মনোজ কুমার খরা।
0: কোটি রোচন্ত ভাই?
2: বিলানসিল।
0: বিলানসিল গাঁটা আমার কো ব্লক কো পঞ্চায়েত রে যাচ্ছি।
2: দশমন্তপুর ব্লক পঞ্চায়েত গাদেগুড়া।
0: দশমন্তপুর টু কেতে দূর হবো ভাই?
2: দশমন্তপুর রু 37 হবো কিলোমিটার।
0: হেলে ভাই চলাচল কেমতি?
2: সে চাষবাস ঠিক করছে।
0: জমি কেতে আছে?
2: 3 একর আছে। পাহাড়িয়া অঞ্চল, যে সোয়া মান্ডিয়া করি করি খাওছো।
0: বিহন কোঠু আনছন্তি?
2: কিনি করি আনুছো।
0: কিছু ভালো বিহন, উন্নত কিসমের বিহন সব মিলুছে কি? সোয়া
2: এমতি তো মজুরি মজুরি সে বিহন খারাপ হয়ে যাচ্ছে, আমি কিছু দোকানবালা সহ ফাটি হইতু, আমার হিসাবে কোটা গোটে সঠিক বিহন মিলু নাই। আর
0: সোয়া চাষ করিবার প্রথমে কেমতি মাটি প্রস্তুতি কেমতি করছেন, বলে কেতে বড় চাষ করছেন, কেমতি করছেন?
2: সোয়া বলে আউ এমতি খত টিকে পকাইব, জুড়ি থিব ভূই, জুড়ি থিবা ভূইকু আমি টিকে চাষবাস করি, সেই খত টিকে পকাইলে তো ভালো কথা, নাহলে
0: গোবর খত পকাউছেন?
2: হই।
0: হলে কেতে বড় চাষ হচ্ছে? ফার্স্ট
2: ফার্স্ট চিরা করদেবো, তারপরে দৌড়া করবো, তারপরে বুনা টাইপর আমি খত বিঞ্চি দেই করি আমি সোয়া চাষ করুছ।
0: 3 একর জমিরে কেতে সোয়া লাগছে, কেতে একর মান্ডিয়া লাগছে ভাই?
2: সবু তো সোয়া লগাই হব না, সবু মান্ডিয়া লগাই হব না, টিকে টিকে অল্প অল্প টিকে লগাই করে আমি খাইবা কথা।
0: হলে কোটা কোটা চাষ হচ্ছে
2: জমিরে? এমনি বর্ষক মানে অলগা অলগা চাষ করুছ, কেতবে ধান করুছ, কেতবে মান্ডিয়া করুছ, কেতবে সোয়া করুছ,
0: কেতবে কোটা লাগুছে। এই যে সোয়া করছেন বইলে ভাই, তাকে রোগ পোক কিছু লাগবে কি না? কেবে
2: সোয়ারে তো কিছু লাগবে না, সেটি ধান মান্ডিয়ারে আগা টিকে লাগবে
0: লাগবে। হলে সোয়ার বিক্রি বটা কিনতে করছো ভাই?
2: চাষ করবার হলে ফার্স্ট আমি জমি কষা কুচি করি, দুড়া দুড়ি করি, কাটি কুটা থিব, অলিয়া থিব, সব ফিঙ্গি করে পুনি থরে আমি তার পদ্ধতি করব কথা।
0: তাকু মিশর এবে তো ধাড়ি রুয়া পদ্ধতি কর বলছেন, যেমনি ধান রকমের সেমতি ধাড়ি পদ্ধতি করছো না? এমনি বিঞ্চি দৌছ?
2: এমনি বিঞ্চি দৌছ,
0: পূর্ণা পদ্ধতি রেখা হচ্ছে,
2: পূর্ণা পদ্ধতি রেখা বিঞ্চি দৌছ।
0: হলে মান্ডিয়া যেত কি অমল হচ্ছে, তাকু কোন করছো ভাই?
2: মান্ডিয়া যেত কি অমল হচ্ছে, খাইবা এত কি খাওছো আর বিকা বিক্রি করছো,
0: ব্যাপারিক দিয়ে দৌছো, সমান লাভ পাওছো কি না ভাই?
2: যথেষ্ট হিসাবে পাওছো।
0: তোমার বয়স কত?
2: 42।
0: 42 বর্ষ হলা এবে? হ্যাঁ। হলে পাখাপাখি কেতে বর্ষ হব চাষ কলণি ভাই, নিজের অনুভূতিরে?
2: না পিলা বেলটু আগে চাষ হতা,
0: চাষী পরিবার পিলা। আগে চাষ পদ্ধতি কিন্তু থিলা, এবার চাষ পদ্ধতি কিন্তু অছি ভাই?
2: না আগে তো

দশমিক পাঁচ মিটার তথা চৌদশ সাতষঠি কিলোহর্জ যোগে এফএম র শহে তিন দশমিক ছেগাহর্জ আপন মানে আমার কার্যক্রম শুণুচ্ছেন। মোবাইল ফোন নিউজ অন এআইআর আপ সাহায্যের মধ্য আকাশবাণী জয়পুর কেন্দ্রর সমস্ত কার্যক্রম আপন মানে শুনেপারে। শ্রোতাবন্ধু বর্তমান শুণবা ওড়িয়া চলচ্চিত্রর কতোটি গীত। কার্যক্রমের প্রথম গীতটি শুণবা কণ্ঠশিল্পী হ্যুমান সাগর এবং দীপ্তিরেখা কণ্ঠে। এই গীত রচনা করেছেন সুব্রত স্বাইঁ, সঙ্গীতরে সাজিছেন প্রেম আনন্দ, কথাচিত্র বজরঙ্গী।

নাচুথিব মোর চুলু বুলি মো ঝিও। ঠিক সেইপরি জ্বাইঙ্কু ধরি মধ্য শাশুকর কান্দনা শুভিথায়, যেমিতি

0: আরে রে রে, হঠাৎ পশি আসছো যে?
1: ও ক্ষমা করিবে আজ্ঞা, মু ভিতরকু আসি পারে কি?
0: হ্যাঁ আসি পার
1: আজ্ঞা। হস নেবে পিপি কি কি?
0: তুম পরিচয়?
1: আজ্ঞা মু হস বালা, হস বিক্রি করে।
0: কোঠ আসছ?
1: অজাগারু।
0: অজাগা?
1: হ্যাঁ আজ্ঞা, আপনার এঠাকু জায়গা বলে কহিলে মু আসিবা জায়গাকু অজাগা বলে কহিবাকু হবো।
0: তোমার বয়স, জাতি, উচ্চতা, চিহ্নট পাই স্বতন্ত্র চিহ্ন?
1: আজ্ঞা,
0: আম রাজ্যকু নয় লোক আসলে জনে নাগরিক হিসাবে মোর কর্তব্য হচ্ছে তা বিষয়ে থানাকু জনাইবা।
1: আবারে হো হো, ঠিক আছে আজ্ঞা, টিপন্তু।
0: তুমি কহিচাল থানা সহ কনেকশন করে সারি, সেটার সব রেকর্ড হয়ে যাব।
1: হ্যাঁ, মু অসবালা, বাসস্থান অজাগা, বয়স 25, জাতিরে পুরুষ, উচ্চতা 2 মিটর, চিহ্নট দাগ মোর পরিষ্কার মলিফুলিয়া 32 দাঁত।
0: ঠিক আছে ঠিক আছে, বস।
1: ধন্যবাদ আজ্ঞা। হস দেখবে?
0: না প্রয়োজন নাই।
1: আশ্চর্য, হসর প্রয়োজন নাই?
0: না, আম রাজ্যের 9999 ধারার 9 উপধারা হ অনুসারে এই রাজ্যের কৌশি নাগরিক হসি পারিবে নি। হস ব্যান হয়ে যাই, বুঝল?
1: হস ব্যান হয়ে যাই। আউ হসিলে
0: 9 বর্ষ 9 মাস 9 দিন 9 ঘন্টা 9 মিনিট 9 সেকেন্ড পাই সশ্রম কারাদণ্ড।
1: হে নকারায় রাজ্যের নকারায় নাগরিক, ন হবার হস বিক্রি ন রহিব ক্ষণে মাত্র রাজ্যের তম্বর, ন বসি উঠি গলু আমি।
0: না না না না, বস বস, তুমি বসিলে আম রাজ্যের আইন ভঙ্গ হলে সুদ্ধা ভিতরে গোটাই কেমতি কেমতি লাগুছি।
1: লাগুছি টি? লাগি আসুছি টি? ভিতরে একদম ভিতরে সিরি সিরি, কিলি কিলি, কুতু কুতু, এমতি কিছি।
0: অর্থ কোন সিরি সিরি, খিলি খিলি, কুতু কুতু?
1: বুঝিবে বুঝিবে, বুঝি বুঝি আসিলি যেতবেলে নিশ্চয় বুঝিবে।
2: বুঝিবে কে বুঝিব? বুঝিবার ইচ্ছা আছে, আগ্রহ আছে, চেষ্টা আছে।
0: আস কবি আস। আরে তুমি বড় বিরক্ত জনা পড়ছ।
2: এ প্রাণীতে?
1: প্রাণী নুহে আজ্ঞা, জীব। প্রাণ অছি যাহার সে প্রাণী, জীবন অছি যাহার সে জীব।
2: তোমার না, জাতি, বাসস্থান, উচ্চতা?
1: মু থানাকু জনাই দিয়েছি আজ্ঞা।
2: ঠিক আছে,
0: কাহা উপরে তুমি বিরক্ত হতিল কবি?
2: সমাজ উপরে।
0: কারণ?
2: দিন দিন রাতি রাতি বসি লুহা মাঙ্গানিজ সুপরজেট ফরনেস আগ্নেয়গিরি উপরে কেতে চিন্তা ভাবনা কল্পনা করা যাইছি, কেতে যত্নরে সেগুড়িকু কম্পিউটরে কম্পিউট করা হয়েছি, কিন্তু মেসিন রু বাহারিলা পরে সে কবিতার আদর নাহি, যত্ন নাহি, খাতির নাহি, সম্মান নাহি। কিয়ে সেথিরে বজারু সাপ ফ্রাই আনুছি তো, কিয়ে পিলার মল দ্বার পছি ফিঙ্গি দেউছি।
1: আপন কবি?
0: হ্যাঁ, সে হচ্ছে আমার রাজ্যের শ্রেষ্ঠ কবি। তাঙ্ক কবিতা এত সুন্দর দুর্বোধ্য যে আন্তর্জাতিক স্তরে সমস্ত সম্ভ্রান্ত পত্রিকা তাঙ্ক গুণগানরে মুখরিত।
1: বহু ভাগ্য মোর কবি, আপন হিত আনন্দ, উৎসাহ, প্রেরণা আউ হসর উচ্চ। হস হস মুহ তো আপনার পরিচ্ছদ।
2: কন কহিল? তুমি কন জানো না আমার রাজ্যের হস ব্যান হয়ে যাই?
0: সে হসবালা হস।